0: মর্নিং মাইক
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আজকে সেই পবিত্র বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার দিনটাই কেমন জানি একদম সকাল থেকেই মনে হয় যেটা বৃহস্পতিবার। যাই হোক, কেমন কাটলো আপনাদের গতকালকের দিন? আমিও শেয়ার করব আমার গতকালকের দিন কেমন কেটেছে। তবে তার আগে আপনাদের সবাইকে মর্নিং মাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও থাকবো, গল্প করবো, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করবো, আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করবো। এই মুহূর্তে এই সকালবেলা, একদম সকালবেলা একটা খুব সুন্দর গান দিয়ে শুরু করতে যাচ্ছি। গানটি শুনবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন, আমার মর্নিং মাইকের সাথে থাকবেন। একটু পরে মর্নিং মাইকের পোস্ট আপলোড হবে, সেখানে যে কমেন্ট করুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক। সুন্দর একটা গান শুনবো এখন, গান শুনে একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউন্ড।

0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিব, ঝুম গানটি প্লে করে দিয়ে যাচ্ছি, মিনারের গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।